0: हेलो
1: हेलो।
0: हेलो, कौन?
1: हेलो बा,
0: ये जाते हैं फोन ही कौन?
1: मैं
0: हाँ,
1: आपसे
0: पीड़ा हूँ माँ।
1: कहा
0: दांपत्र रिकॉर्ड करना अभी माँ।
1: ना
0: ओह, ते दामा
1: हाँ
0: ते चुमान चाच भी ना। ब्यांग ब्यांग ते तो ये रोए को अभी।
1: เป็นอะไรจริงแต่จริงว่าจริงบารัมสุชิงก็บาจับเป็นจริงเป็นอยู่
0: ถึงโจมะสลัมบามเดพนบีได้
1: ใช่ล่ะมันมีบุญกรรมที่สิบามันตานี่
0: ต่อ
1: มัน
0: ส
1: จะ
0: า
1: อะ
0: ส
1: ไ
0: ุ
1: ร
0: ข
1: กัน
0: อ
1: น
0: ะ
1: ะ
0: ไรอย
1: ค
0: า
1: ะ
0: ก
1: บ
0: อ
1: ุญ
0: ว
1: กร
0: ด
1: รมก็
0: แต่ต่อยี่กว่าพี่อูเป็นเต็มนิรวัยจ้ะ
1: มีเรื่องอะไรบ้างแต่กันก็จะรู้ว่านี่ก็เอ๊ะกว่าเป็นชั่วสมัยพี่แต่ว่าเดี๋ยวเราอีกสักสังกาการชนิดหนึ่งএবার যদি পারলাম জানা কোন একজন কমুখেন কংসুবা ইপিদা ইভান বিয়ান বাগান সেই বাড়ি যে সেই বা আথরাই বা পলম পলিং মামা অন্যান ই বা হে কুরতালাং ই বা দেং উমদেন সে ই বা বলা নামা মা থলাং কে বা ইয়া বড় ই কি বা ফলে বঞ্জে কাটেং বা ইয়া বড় বঞ্জে কালাই নন্তাই
0: তা খুব লেছি বোন পিডিওন মা
1: আচ্ছা
0: নাই ফোন ই মানে পর মানে লাইক পর ভাই
1: হয় তা তো
0: তো অতি অসুবিধা
1: আচ্ছা
0: তা